0: আগবঢ়াইছো এটি আলোচনা স্বনিয়োজনৰ বাবে মীন পালন। নমস্কাৰ।
1: নমস্কাৰ।
0: আপোনালোক দুয়োকে আমাৰ অনুষ্ঠানলৈ স্বাগতম জনাইছোঁ। ভট্টাচাৰ্য ডাঙৰীয়া, প্ৰথমে মই আপোনাৰ পৰা জানিব খুজিছোঁ বৰ্তমান পটভূমিত অসমত বাণিজ্যিকভাৱে মীন পালনৰ সম্ভাৱনাৰ বিষয়ে কিছু কথা।
2: আপুনি ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে আমাৰ ৰাজ্যখন জলজ সম্পদত অতিকৈ চহকী। আমাৰ ইয়াত যথেষ্ট সংখ্যক খাল বিল আছে, পুখুৰী আদি আছে। তদুপৰি আমাৰ ইয়াতে এই ৰাজ্যখনত মাছৰ চাহিদা আৰু দাম যথেষ্ট বেছি, আৰু মাছৰ উৎপাদনৰ কাৰণে, মীন পালনৰ কাৰণে প্ৰয়োজনীয় মাছৰ পোনা আৰু মাছৰ খাদ্য আদি আজিকালি বজাৰত উপলব্ধ হয়। এই পটভূমিত আমাৰ ৰাজ্যখনত বিজ্ঞানসন্মতভাৱে তথা বাণিজ্যমূলকভাৱে মাছ উৎপাদনৰ বাবে মীন পালন বা স্বয়োজনৰ কাৰণে মীন পালনৰ যথেষ্ট সম্ভাৱনা আছে।
0: হয়, শৰ্মা ডাঙৰীয়া,
1: হয়,
0: মীন বিষয়া হিচাপে আমাৰ ৰাজ্যত মীন পালনৰ সাম্প্ৰতিক অগ্ৰগতিৰ বিষয়ে জনাওকচোন।
1: চাওক, এই গোটেই কথাটো এনেকুৱা যে মীন বিভাগৰ প্ৰাৰম্ভিক যিটো আপাতদৃষ্টিতেই হওক বা অন্তঃকৰণৰে যদি আপুনি চাব যায় যিটো উদ্দেশ্য, সেইটো হ'ল মৎস্য উৎপাদন বৃদ্ধি। আৰু আপুনি যদি বিগত 5 বছৰৰ পৰিসংখ্যাটো চাই, ৰাজ্যত অতি সন্তোষজনকভাৱে, আশাপ্ৰদভাৱে মৎস্য উৎপাদন বৃদ্ধি হৈছে। মই বিগত বৰ্ষৰ কথাই কৈছোঁ, 25-26 বৰ্ষত ৰাজ্যত মৎস্য উৎপাদন হৈছে প্ৰায় 5.54 লাখ মেট্ৰিক টন। ঠিক তেনেকৈ আপুনি যদি চাই যে মৎস্য ভক্ষণৰ যিটো পৰিমাণ, বনমৰী যিটো মৎস্য ভক্ষণ, সেইটো বাঢ়িছে। গতিকে নিশ্চিতভাৱে মীন বিভাগৰ যি প্ৰয়াস বা মীন বিভাগৰ যি প্ৰচেষ্টা, বিভিন্ন আঁচনি মীন বিভাগে ৰূপায়ণ কৰি আছে, আৰু আঁচনিসমূহৰ বাহিৰেও মীন বিভাগৰ প্ৰচেষ্টাত বহু শিক্ষিত যুৱক যুৱতীয়ে, বহু উচ্চ শিক্ষিত ব্যক্তি বুলি মই ক'ব লাগিব, তেওঁলোকে মীন পালনত জড়িত হৈছে আৰু আত্মপ্ৰত্যয়েৰে আত্মসংস্থাপন প্ৰশস্ত কৰিছে। আৰু সমান্তৰালভাৱে ৰাজ্যত মৎস্য উৎপাদন বাঢ়িছে। এই মৎস্য উৎপাদন বঢ়াৰ লগে লগে আপুনি ইতিমধ্যে কৈছে প্ৰাৰম্ভিক বক্তব্যত যে মানে মাছটো এটা অতি সহজলভ্য প্ৰটিনৰ উৎস, আমাৰ স্বাস্থ্য সন্তুলিত কৰি, আমাৰ দেহ মন সুস্থিৰ ৰাখি, আমাৰ মানসিক বিকাশ সুনিশ্চিত কৰিবৰ কাৰণে মাছ খোৱাটো একান্তই প্ৰয়োজনীয়। গতিকে সেই মৎস্য উপলভ্যতাটো আমাৰ বহু পৰিমাণে সুনিশ্চিত হৈছে। আৰু সেই সূত্ৰে যদি আপুনি চাব যায় যে বৰ্তমান ৰাজ্যত জনমুৰি মৎস্য ভক্ষণৰ পৰিমাণ বছৰেকত প্ৰায় 15 কেজি, যিটো অত্যন্ত আশাপ্ৰদ। আৰু আমি এতিয়া বিভাগে প্ৰচেষ্টা কৰিছোঁ, আমি লক্ষ্য বান্ধি লৈছোঁ যে আগন্তুক 2030 বৰ্ষৰ ভিতৰত এইটো যাতে আমি জনমুৰি মৎস্য ভক্ষণ 20 কেজি কৰিব পাৰোঁ। আৰু 20 কেজি কৰিবৰ কাৰণে ৰাজ্যত মৎস্য উৎপাদন বৃদ্ধি কৰিব লাগিব প্ৰায় 7 লাখ মেট্ৰিক টন। আৰু আমি নিশ্চিত যে আজিৰ তাৰিখত যি গতিৰে বা যি উদ্যমৰে আমাৰ মীন পালকসকল বা এই খণ্ডৰ লগত জড়িত সংশ্লিষ্ট সকলোৰে সমূহীয়া প্ৰচেষ্টাত এই দিশত অগ্ৰসৰ হোৱা হৈছে, সেই কথাটো কিন্তু সুদূৰ পৰাহত নহয়, নিশ্চিতভাৱে এইটো সম্ভৱপৰ হ'ব।
0: হয়, ভট্টাচাৰ্য ডাঙৰীয়া,
2: হয়,
0: আমাৰ শৰ্মা ডাঙৰীয়া ইতিমধ্যে কৈছে যে জনমুৰি মাছ ভক্ষণৰ পৰিমাণটোৰ বিষয়ে, গতিকে মীন বিজ্ঞানৰ শেহতীয়া অগ্ৰগতিৰ পটভূমিত অসমত কেনেধৰণৰ মীন পালনৰ কৌশল ৰূপায়ণ কৰাৰ থল আছে বাৰু?
2: 60-70 দশকলৈকে আমাৰ ইয়াতে কেৱল মাত্ৰ নদী বিলৰ পৰা বাৰিষা কালত মাছৰ পোনা সংগ্ৰহ কৰি তাক পুখুৰীত মেলি দি নিজৰ খাবৰ কাৰণে মাছ উৎপাদন কৰা হৈছিল। তাৰপিছতে 60-70 দশকৰ মাজভাগত আমাৰ প্ৰতিষ্ঠানৰ, কেন্দ্ৰীয় অন্তৰ্দেশীয় মীন ক্ষেত্ৰ গৱেষণা প্ৰতিষ্ঠানে মাছৰ আবিষ্ট কৃত্ৰিম প্ৰবননৰ পদ্ধতি উদ্ভাৱন কৰে। ইয়াৰে এটা কেন্দ্ৰ মীন বিভাগৰ সহযোগত আমাৰ উলুবাৰীটো এটা আছিলে। ইয়াৰ লগে লগে মীন বিভাগ মানে মীন পালনৰ আমাৰ প্ৰসাৰ আৰম্ভ হয়। কেন্দ্ৰ ৰাজ্য বিভাগ উভয়ে ইয়াতে সহযোগ কৰে। আৰু বৰ্তমান সময়ত বিভিন্ন ধৰণৰ, যেনেকৈ প্ৰথম আৰম্ভণিতে আছিলে যে মিশ্ৰিত কাৰ্বজাতীয় মীন পালনেৰে মীন পালন আৰম্ভ হৈছিলে। ইয়াতো প্ৰথমতে জাষ্ট পুখুৰীটো অকণমান চফা কৰি তাত চূণ প্ৰয়োগ কৰি বা প্ৰয়োজন হৈ পাৰিব যে কিছু পৰিমাণে সাৰ গোবৰ প্ৰয়োগ কৰি মাছৰ উৎপাদন বঢ়োৱা গৈছিলে। কাৰণ পৰ্যায়ক্ৰমে যেতিয়াই মীন পালকসকলৰ কাৰিকৰী জ্ঞান বাঢ়িলে, তেওঁলোকে অলপ পইচা, আমাৰ ডক্টৰ শৰ্মা এতিয়ালৈ কোৱাৰ নিচিনা এতিয়া বহুতো উদ্যমী আৰু অৱস্থাপন্ন বা বনাদি লৈও বহুতে ভালকে মানে বাণিজ্যিক ভিত্তিত মাছ পালন আৰম্ভ কৰিছে। ইয়াৰ লগতে যেতিয়াই মীন পালনৰ আমাৰ প্ৰসাৰ ঘটিল শৰ্মাই কোৱাৰ নিচিনা, তাৰ লগে লগে মীন পালনত ব্যৱহাৰ হোৱা যেনেকৈ মাছৰ পোনা উৎপাদনৰ, তাৰ কাৰণে বেলেগ ধৰণৰ যথেষ্ট হেৰি লাভজনক মীন পাম উৎপাদন পাম বহুতে আৰম্ভ কৰিছে আৰু ভালদৰে বাণিজ্যিকভাৱে সফল হৈছে। ইয়ার লগতে মাছৰ খাদ্য, কৃত্রিম খাদ্য, সন্তুলিত খাদ্যর তার কারণে যেটু আমার কারখানাও আরম্ভ হয়েছে কেইবাটাও, এনে ধরনের যেখানে আমার মীন পালনত সহায়কারী উদ্যোগ এইবিলাকও আহিছে। আর যেতিয়াই আমার মাছের আগতকে উদ্ভাবন যথেষ্ট সময় কলে মাছের উৎপাদন আগতকে বহুত বাড়িছে, হ্যাঁ আমার হেরিও বাড়ি আছে তার লগত মাছের। আজিকালি আমার বিজ্ঞান ভ্রমণভাবে এইটু বৈজ্ঞানিক গবেষণাত ওলাইছে, আমি নিজেও এটা 2 বছরমান আগতে করেছিলো আমার মাছবিলাকর ডিব্রুগড় চেঁচা নদীর মাছবিলাকর তার গুণাগুণ তাত ওলাইছে যে মাছের স্বাস্থ্যের কারণে, মাছ মানুষের স্বাস্থ্যের কারণে, বিশেষকে হৃদযন্ত্রের স্বাস্থ্যের কারণে মাছ খাওয়াটো অতি উপযোগী। আর মাছতে পটাশিয়াম আদি, আইরন আদি যেবিলাক খনিজ মূল্য আমাক লাগে এইবিলাক যথেষ্ট পরিমাণে থাকে।
1: ডক্টর ভট্ট স্যার, মই এই কথাটো কব পালে ভাল পাম যে বহু সময় দেখা যায় যে মাছৰ কাটা বা মাছৰ এই হুল বুলি যেটো কওঁ, কাইটৰ কারণে সাধারণতে আমার শিশুসকল বা বৃদ্ধ ব্যক্তিসকলে কৰবাত অকণমান অনীহা প্রদর্শন করে, কিন্তু এতিয়া দেখা গৈছে যে মাছৰ চকলেট, অর্থাৎ সেই চকলেটটোৰ প্রতি ইমান আকর্ষণ বাঢ়িছে শিশুসকলেই হোক বা বৃদ্ধসকলেই হোক, আর সমান্তরালভাবে কিন্তু তেওঁলোকৰ যেটো পরিপুষ্টিৰ চাহিদা, সেই পরিপুষ্টিৰ চাহিদাটো মাছৰ যিখিনি প্রয়োজনীয় প্রোটিন সেই প্রোটিনেরে পূৰ কৰিব গতি এই গোটেইবোৰ কিন্তু আজিৰ শেহতীয়া পটভূমিত যিখিনি মীন বিজ্ঞানৰ অগ্ৰগতি তাৰ এক অত্যন্ত ফলপ্ৰসূ উন্মেষ নহয় জানো?
2: মাছৰ চুপ পাউডাৰটো এতিয়া বিভিন্ন ধৰণৰ পপুলাৰ হৈ গৈছে, ভাল ভাল হোটেলবিলাকত আজিকালি পায় সেইটো ব্যবহার করা হয়, সুপ পাউডার হলে মানুষ খায়ও এই সুপ সুপ হিসাবে।
1: আর আপনার বিজ্ঞানী মহলে কিন্তু মানে একটা কথা যথেষ্ট কৃতজ্ঞতার স্বীকার করব লাগিব যে বিজ্ঞানী মহলে এই গোটেই প্রযুক্তিখিনি সরলীকৃত আর মানকৃত করেছে। কেবল প্রযুক্তি এটা উদ্ভাবন হলেই নহব, প্রযুক্তিটা কৃষকে বা সাধারণ মীন পালকে এজন ন শিকারুয়ে তাক বাস্তবায়িত করে তেও লাভবান হব পড়া হব লাগে। আর সেই গোটেই কৌশলখিনি আমার সারহতর দরে বিজ্ঞানী মহলে এই মানে কলো সরলীকৃত আর মানকৃত, কিন্তু আজির তারিখ আপনি বেশিরভাগ পালনীয় প্রজাতিরই পুনা উৎপাদন সম্ভব হয়েছে, আর পালন কৌশল অতি সরলীকৃতভাবে ক্ষেত্র বাস্তবায়িত হয়েছে। গতি আপনি আজি কক কাবৈ মাছের কথা কক সারে কইছে, পাভ মাছের কথা কক সারে কইছে, শিঙি মাগুর চিতল মিছা মাছ এই সকলখিনি কিন্তু মাছ আপনি পালন করে অর্থাৎ উৎপাদন করে আপনি পুনের উপলভ্যতা নিশ্চিত করার ব্যবস্থা সম্ভব।
2: আর একটা বস্তু আমি কবই লাগবে এই ক্ষেত্রে যে ধরো মানে বাকি আমি ভাল পাও বা বেয়া পাও, অন্ধর মাছখিনি একটা নির্দিষ্ট হারত ইয়াত আহি থাকার কারণে আমার মাছের দামটো এটা দামটো বহুত বেশি বড়া নাই, নহলে দামের দাম কারণ আমার চাহিদা যথেষ্ট বৃদ্ধি বাড়ি আছে বেশি, গতিকে মাছের দামটো আকাশলঙ্গী হল হয় এই যেটা পালন আমার যে পুখুরীত পালন করা মাছের কারণে আমার মাছের দামটো মানে সর্বসাধারণ রাইজে মাছ খাব পড়া এটাও হয়ে আছে। হ্যাঁ কিছু মাছ যাক আমার উৎপাদন নহয় নদীত খুব কমকে পোয়া যায় সেটা আর বজার আর তার চাহিদা আর উৎপাদনের তারতম্যভাবে তার দামটো অল্প বেশি থাকে।
0: এইখানে কথার মানে একটা কথা অনুভব করছো যে আমার শ্রোতা সকল বা মীন পালনের আগ্রহী কৃষক সকলের খুবই যোগাত্মক বার্তা এই কথাখিনি নহয় জানো? এটা চাহিদার কথা যেহেতু আহিছে গতি মানে ডক্টর শর্মা ডাঙরিয়া আপনার সুধিব খুঁজিছো, বর্তমান সময়ত মাছৰ যিটো উৎপাদন বৃদ্ধি হৈছে বুলি কৈছে হয়, সেই উৎপাদনেৰে ৰাজ্যখনৰ চাহিদা পূৰণ কৰাটো সম্ভৱ নে? এই বিষয়ে মীন বিভাগৰ পৰিকল্পনা কেনে ধৰণৰ?
1: সব গুটি কথাটো এনে ধৰণৰ যে অসমৰ মানুহ মৎস্যপ্ৰিয়, আমি মাছ খাই ভাল পাওঁ আৰু মাছ খোৱাৰ প্ৰতি আমাৰ এটা স্বাভাৱিকতে সহজাত আকৰ্ষণ আছে, গতিকে আজিৰ তাৰিখত আমাৰ যিখিনি উৎপাদন হয় সেই উৎপাদনেৰে বছৰেকত আমি জনমুৰি 15 কেজিকৈ মাছ খাব পাৰোঁ। আৰু আমি দেখিছোঁ যে অসমত সাধাৰণতে আজিৰ তাৰিখত ন্যূনতম বছৰেকত 16 কেজিমানকৈ মাছ জনসাধাৰণে খায়, আৰু সেই হিচাপত যদি আমি চাওঁ তেনেহ'লে আমাক বছৰেকত দৰকাৰ হ'ব প্ৰায় 5.79 লাখ মেট্রিক, অর্থাৎ আমার ঘাটি থাকে 0.25 লাখ মেট্রিক টন, ঘাটিটা বড় বেশি নহয়। কিন্তু আমার লক্ষ্যটা হল যে আমি আগন্তুক সময়ত 2030 চনের ভিতর এই কথাটা আমি 20 কেজি জনমুড়ি ভক্ষণলে লই যাব লাগিব, আর যদি 20 কেজি জনমুড়ি ভক্ষণলে আমি লই যাও উৎপাদনের কথাটা স্বাভাবিকতে বাড়ি লাগিব, উৎপাদন তো 7 লাখ মেট্রিক টন হব লাগিব। এই গোটে আপাত দৃষ্টিত যে কথাটো, কারণ একটা কথা মনত রাখব, অসমৰ মানুহে যদি সহজলভ্যভাৱে থাউকতে মাছ পায় মাছ খাব, আপুনি যদি আপুনি মই আমাৰ কথাখিনিয়ে চিন্তা কৰি চাওঁ এই কথাটো আমি অত্যুক্তি করা নহব যে আমি আজি যত এপিচকে বা এডোখরকে মাছ খাও যদি মই তিনিডোখর মাছ পাও কিন্তু মই না নকৰিম মই খাম গতি সেই কথাটো চিন্তা করে আমার লক্ষ্যটো হল যে আমি অতি সোনকালে 2030 চনৰ ভিতৰত বছৰেকত আমি 7 লাখ কমেও 7 লাখ মেট্রিক টন মৎস্য উৎপাদন করব লাগিব আর তেতিয়া আমার জনমুড়ি 20 কেজিকে মৎস্যপক্ষত সম্ভবপর। আর একটা কথা কব আমি ভাল পাম যে অসমৰ আমাৰ যিসকল শ্রোতা দর্শকে অনুষ্ঠানটি উপভোগ কৰি আছে তেওঁলোকক মই ভৰসা ৰাখি কব বিচাৰিছো যে অসমৰ মাটি পানি জলবায়ু ভৌগোলিক অবয়ব সার্কি কয় মীনপালনের কারণে অত্যন্ত উপযোগী
2: জলবায়ু
1: হয় অসমত এটকা বিজ্ঞানসন্মত মীনপালনত ব্যয় করলে প্রায় 70-80 পয়সা লাভ হওয়ার থল থাকে আর সেই হৃদয়ঙ্গমটি করবর কারণে মই আমার শ্রোতা বন্ধুসকল একটা অনুরোধ করি যে আপনাদের অন্তঃকরণে মীনপালনক পেশা হিসাবে গ্রহণ করব মীনপালনের প্রযুক্তি অত্যন্ত সরল কিন্তু সকলখিনি কথা বতরা এক নির্দিষ্ট বিজ্ঞানসম্মত পরিক্রমার অন্তর্গত আর তার কারণে মীন বিভাগতো যথেষ্ট পারদর্শী বিষয় আছে আর লগতে মীন বিভাগের উপরেও মীন মহাবিদ্যালয় আছে আমার ভট্টাচার্য স্যার যে অনুষ্ঠানত আছে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মীন ক্ষেত্র গবেষণা প্রতিষ্ঠান আর কৃষি বিজ্ঞান কেন্দ্র এই সকলতে কিন্তু যথেষ্ট পারদর্শী ব্যক্তি আছে গতি শ্রোতা দর্শক সকলে যাতে এই পারদর্শী ব্যক্তি সকলের কথা পাতি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গীরা যাতে মীন পালনত তেওঁলোক জড়িত হয়।
0: উৎপাদন ভক্ষণ নিয়োগ প্রশিক্ষণ এই আটাইকেইটা বিষয় সামৰি বৰ সুন্দৰকৈ আপোনালোকে কৈছে আমাৰ শ্ৰোতাসকল নিশ্চয় উপকৃত হ'ব। এতিয়া ডক্টৰ ভট্টাচাৰ্য ডাঙৰীয়া অসমত সমন্বিত মীন পালনৰ সম্ভাৱনাৰ বিষয়ে অলপমান আমাক জনাওকচোন।
2: হয় এইটো বৰ প্ৰয়োজনীয় কথাই আপুনি সুধিছে যে আমাৰ আগৰ পৰাই আমাৰ গাঁৱত মোৰ নিজৰ গাঁৱতে অকণমান কেইজোপামান তামোল নাৰিকলৰ গছ থাকে কেইজোপা অলপ কেই ফলৰ গছ কেইডালমান থাকে পুখুরী এটা এটা প্রত্যেক ঘরতে মোটামুটি একটাকে পুখুরী আছে গরু ছাগলী কেটামান আছে এই পদ্ধতিটা আমার আসলে এটা কেবল আমার বিজ্ঞানী মহলত কি করেছে যে এইখিনো একটা নির্দিষ্ট অনুপাত মানে একক পানিকালিটর মাটিকালি ধরো যে 1 হেক্টর মাটিকালি আছে বা 1 বিঘা মাটি কিমানখিনি পানিকালির কারণে কিমানখিনি গরু ছাগলী বা কিমানখিনি কুকুরা হাঁ বা গাহরি সেইখিনি রাখিলে এটার যেখিনি রই যাওয়া পেলনীয়া খাদ্য বা তার মলমূত্রখিনি পুখুরীত সার বা খাদ্য বা গোবর হিসাবে ব্যবহার করে মাছের উৎপাদন কেনেকে বড়াব পারি আর যাতে ইটুর পেলনীয়া বস্তুখিনি ইটুত পরিপূরক দ্রব্য হিসাবে ব্যবহার হয় তার ফলত একক মাটিকালির ঠাইখিনিত অধিক উৎপাদন হব অধিক লাভ হয় আর তারপর কোনো বর্জিত পদার্থ নোলায় সেই ধরনের আমার ইয়ার সম্ভাবনা আমার প্রচুর আছে। ইতিমধ্যে আগতে এবার কোয়া হয়েছে যে আমার ইয়াতে যদিও মাছ পালনের বহুতেই হেরি আছে সম্ভাবনা আছে আমার একটা সমস্যা এটা আছে যে মাছের পোনা এটা আমার ইয়াতে যথেষ্ট পরিমাণে ডক্টর শর্মা হয় কিন্তু মাছের খাদ্য এটিও যেখানে ভাল সন্তুলিত খাদ্য যদি খুয়ালে মাছ সোনকালে ডাঙর হয় সেইখিনি এটাও বাহিরের পর যেখানে আসে সেইখানে যথেষ্ট ব্যয় খাদ্য তার ফলত মানে মীন পালনকর যেটু যান লাভ হব লাগছিল লাভের পরিমাণটা এটাও আমার অন্ধ্রবাদী দেশতক আমার প্রদেশতক আমার বেশি কিন্তু তথাপি অলমান কম গতি যেটা আমি এই সমন্বিত মীন পালন করিম তাত মাছের খাদ্য সার নিদিলে হয় কারণ তাত যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাদ্য হয় তার মাছের সোয়াদও বেশি ভাল হয় মাছের বেমার আজারও যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে আর সবতকে প্রয়োজনীয় কথাটা হল যে মাছের উৎপাদন খরচটো কমি যায় সেইকাৰণে আমার পটভূমিত বিশেষকে যা ক্ষুদ্র আর মজলিয়া আমার খেতিয়ক আছে কারণে সমন্বিত মীন পালন ব্যবস্থাটো বেশি ফলপ্রসূ আর বেশি লাভজনক।
0: ডক্টর শর্মা ডাঙরিয়া, সমন্বিত মীন পালনের বিষয়ে আমি জানিব পারিলো, এটা জনসাধারণের সমন্বিত মীন পালনের প্রতি আগ্রহ কেনেকুৱা?
1: সব গোটেই কথাটা এনেকুৱা যে ইতিমধ্যে স্যারে খুব সুন্দরভাবে কৈছে যে অসমৰ যদি আপনি গ্রাম্য পটভূমিটো চায় আপনার কিন্তু ভারতবর্ষের বাকি রাজ্যগুলোর তুলনায় বিশেষকে আপনি রাজস্থান মধ্যপ্রদেশ বা পাঞ্জাব হরিয়ানা এই অন্ধ্রপ্রদেশ দক্ষিণের রাজ্যবর্গ এই রাজ্যবর তুলনায় কিছু সুকিয়া। আপনি যদি আপনার আর মূর ঘরখনেই চাব যাও আমার ঘরত কিন্তু গাই গরু আছে আমার ঘরত পুখুরী একটা অবধারিতভাবে থাকে আমার ঘরত হাঁহ কেজনী মানুষ আছে আমি ধান খেতেও করো আৰু আমাৰ দুই চাৰিডাল উদ্যান শস্য আছে, বিশেষকৈ তামোল নাৰিকল। এতিয়া কথাটো হৈছে যে আমি এই গোটেই কথাখিনি কেনেকৈ সমন্বয় কৰিম, সমন্বয় এনেকৈ কৰিব লাগিব যাতে এটা কৌশলে আনটোক আপোনাৰ সহায় কৰিব। গতিকে পোনপ্ৰথমে আমাৰ মানুহৰ মাজত এটা সচেতনতাৰ সৃষ্টি কৰিব লাগিব। আৰু সমন্বয় মানে এইটো কথা নহয় যে আপুনি পুখুৰী এটা আছে, পুখুৰীটোৰ ওপৰত আপুনি গাহৰি কেইটামান পুহিলে, আপুনি হাঁহ কেইটামানো পুখুৰীত পেলি দিলে, তাৰ মানে কিন্তু সমন্বয় নহয়। সমন্বয় সেইটোৱে হ'ব য'ত এটাই আনটোক সহায় কৰিব আৰু দুইটা যোগ কৰাৰ ফলত আপোনাৰ তুলনামূলকভাৱে মূলধনী ব্যয় আৰু কষ্ট কমি যাব আৰু সামগ্ৰিক আয় বৃদ্ধি হ'ব। গতিকে ইয়াত প্ৰথম কথাটো হ'ল যে ৰাইজৰ মাজত সজাগ আৰু সচেতনতা। আপোনাক এটা উদাহৰণ দিওঁ যে কেইবছৰমান আগতে, 3-4 বছৰ আগতে আমি বিশ্ব বেংকৰ অৰ্থ সাহাৰ্যৰে ৰূপায়িত অসম কৃষি বাণিজ্য আৰু গ্ৰাম্য ৰূপান্তৰকৰণ প্ৰকল্পৰ জৰিয়তে আমি সমন্বিতভাৱে ধান আৰু মাছৰ খেতি কৰিছিলোঁ। তাত আমাৰ উদ্দেশ্যটো আছিল যে যিহেতু আমাৰ অসমৰ মূল কৃষি হ'ল ধান খেতি, গতিকে ধান আমি য'ত কৰোঁ ধানত পানী থাকিব, গতিকে তাত আমি কিছু মাছ মেলিম। এতিয়া প্ৰশ্নটো হ'ল আমি কি মাছ মেলিম? আমি এনেকুৱা মাছ মেলিব লাগিব যে যি মাছে হয়তো আপোনাৰ কম গভীৰতাটো বাহন কৰিব পাৰে, যি মাছে হয়তো সঘনাই উত্তাপটো ল'ব পাৰে, আৰু যি মাছে হয়তো সেই ধাননিডৰাত থকা পোক পৰুৱা পতংগই সকলোখিনি খাই দিব। অৰ্থাৎ এই গোটেই কথাখিনি কিন্তু বিজ্ঞানসন্মত। গতিকে এই কথাখিনি আপুনি কিন্তু বিজ্ঞানী মহল বা পাৰদৰ্শী ব্যক্তিৰ পৰা জানিব লাগিব। আকৌ এই সমন্বিতভাৱে ধান আৰু মাছ কৰাৰ ফলত ধানৰ কাৰণে কোনো আপোনাৰ যি ৰাসায়নিক আপোনাৰ কীটনাশক প্ৰয়োগ কৰা হয় বা বিভিন্ন আপোনাৰ অপতৃণনাশক প্ৰয়োগ কৰা হয় এইবোৰ প্ৰয়োগ কৰিবৰ দৰকাৰ নহয়। আৰু সামগ্ৰিকভাৱে দেখা গ'ল যে যিটো তৃতীয় পক্ষৰ পৰা এটা চূড়ান্ত জৰীপ কৰা হৈছিল তাত দেখা গ'ল যে প্ৰতি হেক্টৰ ধাননি পথাৰত য'ত আগতে 6,000 কেজি ধান পোৱা হৈছিল তাত এই কৌশলটো ৰূপায়ণ কৰাৰ ফলত প্ৰায় 7,500-8,000 কেজি ধান উৎপাদন হ'ল। আৰু মাছ য'ত আগতে, কাৰণ ধাননি পথাৰত সচৰাচৰ কিছু মাছ থাকে, য'ত আগতে 500 কেজি প্ৰতি হেক্টৰত মাছ পাইছিল এতিয়া কিন্তু 2,000 কেজি মাছ পালে। তাৰমানে আপুনি চাওক কৃষকজনৰ সামগ্ৰিক আয়টো বাঢ়ি গ'ল আৰু লগতে কম কষ্টত কৰিব পাৰিলে। কিন্তু গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল এই গোটেই কথাখিনি কিন্তু বিজ্ঞানসন্মত দৃষ্টিৰ আওতাৰে পৰিসীমিত।
3: স্বনিয়োজনৰ বাবে মীন পালন আলোচনাটিৰ প্ৰথম ভাগটি শুনিলে। ইয়াত ভাগ ললে গুৱাহাটীৰ কেন্দ্ৰীয় মীন ক্ষেত্ৰ গৱেষণা প্ৰতিষ্ঠানৰ প্ৰধান বিজ্ঞানী ডঃ বীৰেন্দ্ৰ কুমাৰ ভট্টাচাৰ্য আৰু মীন বিভাগৰ মীন তথ্য বিষয়া ডঃ ধ্ৰুৱজ্যোতি শৰ্মাই। আলোচনাটিৰ আঁত ধৰিলে শিখামণি দত্তই। এই আলোচনাটিৰ দ্বিতীয় ভাগটি প্ৰচাৰ কৰা হ'ব অহা শনিবাৰৰ কৃষকবাণী অনুষ্ঠানত।